าตั้งยังมันไม่ตัดไงปีเลยคนไม่รักคนอะไรหมดงั้นทำไรปีแล้วทุกคนชิบยังชูรีจ้าไปตีคอมพิวเตอร์กินด่านดูแค่ตัวไปจะตันยาวดูเช่นไม่ยังมาเนี่ยคนทำไม่รักคนน้ำหมดแล้วทำไม่หมดComputer Bikri Gornoye, Shikaunoye, Ani Marmat Gornoye, Nepal ke number one Haru and Sato Education Center honi yao. Ok, CPN ma ta computer paunu ka saate, computer Shikaunoye rokei kotom Bikri haale ma ghor ma bigriyo, ghor mai, bank mai, hawe school, office, dun suke sang sasta ma bigriyo, tei aera pa banaune subida pin chao juushe. English language kaksha kupin vyavastha chao. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system, hawe inverter ko battery pani pain cha. क्यामरा भरपूर तो इंटरनेट पण पण जोडिन छ थौ आमा मते लागे डाके औ तालनो बेताल महिडेर फेर दुका पाइएलन झुसी औ ये फोन नम्बर 0215 45787 9942 35541 अब भयो अब गुड वेरी गुड वेरी गुड